0: আয় তংসনালাই কাকুন না চেলু আয় কথা শিনিং থা মংধন কতা ক্লোস প্র তুমখো মনু মনিং পোঙাই টেনা থা থামচানা মলি কথক সিনি রজন না রজা জফান ইয়ং গদি মমসুম চিংক্রু দু না মঙানিং রাওয়াং না পোঙাই টেনা জফান থা গ্রাউজো আয় খুরঙা আয় আনথে মংধন না সুতান চাইগিন লামগো কুমফন আয় খুঙায়ং গ্রিনলু গ্রিন আয় কো রজত লামঙা আয় খুরেন না ফংসংরা খ্রংমান কবা জিমগ্রন এ খুরঙা আয় খুনসা মংদান ফগায়ুমগা মৌগন দাব শ্রীগা শ্রামসা হংলিং গো আমেরিকা মংদান আসুয়ানি মিয়া মংদান গন না মৃসংবা আয় ফগা রাইনি ফে গগা লাক্ষু না থামচানাসনি কথমঙা দু আয় কংকুমস্রো থাটজাত না খু মি আয় গা এ লামথে শ্যাং না শ্রীগা সানু আয় সুলাই চুন আয় আমেরিকা মংদান গ্লোস প্র অঙ্কুণ নৌ জানো মানাই আাদাম না মিয়া মংদান থে ফোন রে সুকান ফংমজম শ্রীক্রু নি ফে জব স্কলাম মসুম চাই গ্লো খ্রাতমান না ফগা ইমগান লাম ফে মৌমসা লাম দে শ্রিয়ন দাতাই লাম গো মদু মগা মসা মক মসা লাই নান রে মিয়া মংদান গো নদে লাম ফে কংকা নামাই আনথে গো নদে লাম ফে গ্রে ইউম থাকলাই থাকলাই না আমেরিকা মংদান নি নদে আফং এ তো দানাই চিয়ং লুদাত ফে খুমচুপ তৎসনু রে রা আং আই লুদাত তোলং না আখাং আয়ামং নো গামতন আই গা আই মিয়া মংদান ফিলিপিন মংদান কো সাজুং গা আই তগসা দাম নিশ্রাই শিকা কন না চেলু আই শতাম জন থে খুংক্রু ইয়াশনা মিয়া মং থে ফিলিপিন মং মংদান খং না তরা শিতু ফং নি জমশ কুন আই কতা থা আতিয়া না না ফিলিপিন মংদান কো ফ্রং খম আই মশা রিম টেক ফং নং পো পো সাং কিউ ফে অংদং এ খু লু রুমলাই থাকলাই না মিয়া মংদান দিয়ে মং নমাসাই নিবর মংদান চিংয়াম সুগ্রেন খ্রিমগ্রানলাম কন খাংদাম নিয়ে খুনসুন্থাচুন আই সানথে মংদান কো বিন আই পুম খা মরু থা মশা মসুমচা মঙা শ্রী চুখু আ মহমাং মো তামসাই মশা চুখু চা শ্রী মো তামান আই গামা আই শ্রীগা মত আ খুব সামশানি ইন্দালং না শ্রীগা গো সোয়ান থিস না দান আই রে মতো না শি জিনপিং আ কা তো মি পাই জম টাকা নিজ সান শিনলা থাই জেলা আমিও সামনে কুন্দুম খুলাই জন মিখ্রুম কুন্নজুম লামলুম নানা রাউজম সুকুট দি মি শি জিনপিং আ কা তো মি শিনলা তুমখং মো মতো শি জিনপিং খেল খংয়ে খুলাই নিং সুদামা খুনসিয়াথে খুমচাল কঞ্জ আমিউমু পংলি জফং থা খো চুন আই আখ্যা মঙ্গা গো মতন সুপ্রো আই আমিউ সুগু ফংসং রামসা প্রদীপ লাম জম খম খাতবা না থুসমত খাতবা না বুঙাই শ্রা ফে সাই খাত আই দরা মদি সুদো লাম জুখুম সুপ ইয়া খাতবা আমিউ শ্রাম ইয়ান কুমলাই মু মুজেন জে মু খুম জুপ গুলো আই ফে মদি সুদো খাতবা মধু জংখা রোজাত আই গুণ সসজো লা আমিও শ্রাম ইয়ান দুগু সুগজা লাম জংখা রোজাত আই লুকুং নমা সুবং গজা আই মশালাম গোলদিন না নান জংখা রোজাত আই লুদো নঙ্গাম চো আঙাই খু টেক মনাত খ্রাতবা নান আই জংখা রোজাত মি মশালাম খান কলো সুতুপ খ্রাতবা নান আই জংখা রোজাত খ্রংমান গো পং কুমফন দাতলু তং মদং চো আই খু জংখা রোজাত লু না রাউজম সুসু না মতু মুখা থে গুণ সুপ্রো আইলাম ফে রাউজম থুসম খ্রাতবা আমিও শ্রাম ইয়ানা বোট ফং খাই গোম দেনমু সুমগাম খ্রং সাই আলাম ফে আজা আওয়া মতি সুদো খ্রাতবা চা সুগান ফংসংরা জংখা রোজাত লামথে তুখ্রং মনান কং ফান গোম দেন কুমফন ফ্রাই ফ্রান আইলাম সাই গজা খ্রাতবা আমিউ বসং সুগু মংসা নি আ খামসা লাম উইব্য লাম উন্দি লাম তংয়ং সসজো ইয়ালু আমিউ শ্রাম ইয়ান খান মজানলাই রোগাও আইলাম থা লুলা আয় আকিউনসি সঙ্গাং সঙ্গাং আইমু থে কুথং থন সুম সুজা আইলাম আকিউ মুলু আইখু মুতুত আইলাম মতি সুদো খ্রাতবা খাইমু রমলু রমসামু মতং চো খামসা আয় আকিউ চো কুথং থন গাঙুই গা পিয়ন না মুসংলু খাইমু রমলু রমসামু কুলো আই খাইমুম সানি সুসু রেলাম থুসম খ্রাতবা মংজি মজেন জে তরা খ্রং ইয়ান জুখুম সুপ না মংথংরব গা গাংগ্রেন মংথংরব গা ওম জা মংমশা নি সুসু আই সুমু সুমত মু সুংজং থুসুম খ্রাতবা না রি এ গা আই
1: মুখং মুই থে মিপু মিয়াক লাম